0: श्री राम जी की स्तुति यहाँ से हमने भी श्रवण कर ली है, आपके लिए शामिल कर दिया है आप ही का भजन माला प्रोग्राम में। रात गुजरी मेरे दोस्त, रात गुजरी फिर महकती सुबह आई, और दिल धड़का फिर आपके याद आई, और यहाँ से आपके लिए स्पेशल प्रोग्राम जो हर रोज आप सुनते हैं, इस बार भी, आज भी और आने वाले कल में जो है, पल में जो है, आपके लिए जरूर हमेशा पेश होगा। आठ बजकर और 3 मिनट गुजर गया है। आज सुबह की प्रोग्राम, सुबह बुधवार के सुबह की कार्यक्रम, यहाँ से विज्ञापन लगा देते।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07 3652 47। इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. De Amsterdamse politie heeft gisteravond een grote actie gehouden tegen mensenhandel in en rond de Wallen. Daarbij zijn meerdere mensen aangehouden. De politie voerde onder andere een actie uit op het Oude Kerksplein en op de ouderzijds Achterburgwal. Er zijn gebieden waar prostituees achter de ramen staan. Het is niet bekend hoeveel mensen zijn aangehouden. Donald Trump heeft de druk op Iran gisteravond flink opgevoerd. In een interview met Fox News dreigt hij de aanvallen uit te breiden naar elektriciteitscentrales en bruggen. Volgens Trump worden deze vitale doelen volledig platgelegd als Teheran niet terugkeert naar de onderhandelingstafel. De douane schroeft de controles op sigarettensmokkel flink op. Dit jaar is er al een recordhoeveelheid van 106 miljoen illegale sigaretten onderschept. Volgens de douane is tabaksmokkel door de hoge accijnzen in ons land een goudmijn geworden voor criminelen. En een proef in Arnhem om mensen met probleemschulden te helpen is een groot succes. De gemeente loste in de wijk Immelo de schulden af van 40 gezinnen, waarna de bewoners intensieve begeleiding krijgen. Vanwege de goede resultaten wordt het project nu uitgebreid naar zeker nog eens 100 andere huishoudens. Het weer nog, de temperatuur schiet snel omhoog. Aan het eind van de ochtend tikken we al de 25 graden aan. Vanmiddag opnieuw tropisch warme temperaturen die uiteenlopen van 26 graden op de Wadden tot 31 graden in het zuiden. In de loop van de middag is er lokaal kans op een onweersbui.
4: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Dit is Fahon Hindustani Radio.
0: जी मेरे सुनने वालों, फाहोन हिंदुस्तानी रेडियो पर आपको हार्दिक से स्वागत है। फाहोन हिंदुस्तानी रेडियो द एनख एख्त हेलमाल हेलमाल

0: अवश्य अवश्य सुकून बाजार में नहीं मिलते मेरे दोस्त नाना। और कहते हैं इंसानियत सबसे बड़ा धर्म है, इंसानियत मेंसलकेट इस द ग्रोटस्ट रैकडम। इंसानियत के बिना ये दुनिया जीने लायक नहीं रह जाएगी। आपने ठीक सुना कि इंसानियत के बिना ये दुनिया जीने के लायक नहीं रह जाएगी। इंसानियत ही इंसान की असली पहचान है ना। Jongeren moeten vanaf september 2027 verplicht een helm dragen op de e-bike. En Surinaams leger arresteert 14 gewapende Chinezen. चार मिनट बाकी है 9 बजने में बुधवार के सुबह की कार्यक्रम। एंड रैम क्वार्ट मिलियन नीदरलैंडर्स स्लुट सोमर अबोनमेंट फॉर द ट्रेन ऑफ। एन तैदलक सोमर अबोनमेंट फॉर द ट्रेन कान ऑफ ग्रोथ बलांगस्टेलिंग रेकनन सिंस द इंट्रोडक्शन। Half juni hebben ruim 270.000 reizigers het abonnement van €49 per maand genomen. Vooral jong volwassenen maken gebruik van de regeling. En ik denk dat u ook een van de jong volwassenen bent. Treuzel niet en neem dat abonnement. €49 per maand en het is tot 1 september geldig. Ik adviseer u zelfs, ga dat abonnement aan en ga, pak de trein. Pak de trein en ga relax. Als u wilt kunt u ergens uitstappen. Als u dat niet hoeft en wilt, nou, dan gaat u gewoon in de trein zitten en gewoon de omgeving verkennen. Kijken hoe mooi Nederland is. Hoe mooi het landschap is. En als u denkt dat u gaat verdwalen, in Nederland verdwaalt u niet. Zolang u durft te gaan vragen, praten, dan bent u zo een staar voor uzelf. जी हाँ सुनने वालों, यहाँ से मैं विज्ञापन लगा देती हूँ। और विज्ञापन के बाद आपको जैसे पता है हर बुधवार की तरह आज भी उपस्थित रहेगा हमारे मान्यवर श्री पंडित राजकुमार महात्म जी। अपने ही मुखारबिंद से हमको सुनाएगा सुंदर सा कथा। उससे पहले विज्ञापन।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3652 47। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: एडवोकेटनकांतोर आनंद राम सूद वकालत का काम करता है जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: De gegevens van tienduizenden Nederlanders die via een Franse site een campingvakantie hebben geboekt liggen op straat. De Franse campingbooking site Secure Holiday is in februari dit jaar gehackt. Dat meldt 1 Vandaag na eigen onderzoek. Het getroffen platform is een systeem waar veel campings in Europa gebruik van maken voor hun boekingen. Bij de eigenaren van beschadigde strandhuisjes in Wijk aan Zee heerst opluchting, maar ook verdriet. Vorige week werden daar 5 huisjes volledig verwoest door een grote aangestoken brand. Gisteren is een man opgepakt voor deze brandstichting. Hij stak het vuur waarschijnlijk aan vanwege een ruzie met zijn partner. Al onderzoekt de politie nog of dat inderdaad de reden is. Dat meldt Noord-Holland Nieuws. De Amsterdamse politie heeft gisteravond een grote actie gehouden tegen mensenhandel in en rond de Wallen. Daarbij zijn meerdere mensen aangehouden. De politie voerde onder andere een actie uit op het Oude Kerksplein en op de Ouderzijds Achterburgwal. Er zijn gebieden waar prostituees achter de ramen staan. Het is niet bekend hoeveel mensen zijn aangehouden. En een proef in Arnhem om mensen met probleemschulden te helpen is een groot succes. De gemeente loste in de wijk Immelo de schulden af van 40 gezinnen, waarna de bewoners intensieve begeleiding krijgen. Vanwege de goede resultaten wordt het project nu uitgebreid naar zeker nog eens 100 andere huishoudens. Het weer nog, de temperatuur schiet snel omhoog. Aan het eind van de ochtend tikken we al de 25 graden aan. Vanmiddag opnieuw tropisch warme temperaturen die uiteenlopen van 26 graden op de Wadden tot 31 graden in het zuiden. In de loop van de middag is er lokaal kans op een onweersbui.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Muziek en informatie. Bij Vahon Hindustani Radio.
0: Ja, muziek en informatie bij Vahon Hindustani Radio. और जानकारी के लिए आप जरूर से तार कीजिएगा मेरे दोस्त 07-36-522-47 पर और आज बुधवार के सुबह की कार्यक्रम जैसे मैं बता रही हूँ और आज 15 तारीख हो गया है सातवां महीना चल रहा है 15 यली हो चला है सातवां महीना इस साल का सातवां महीना चल रहा है और 9:02 गुजर गया है

देन बौतर्स रहा बोले कि उस समय पे इल किसके वे ओम द आउटफुरिंग पर आईएमएफ प्रोग्राम हो जो रहा तो जाने आईएमएफ प्रोग्राम बनावे कि ऐसे ऐसे तुनन बसैन करिए तब देशवा तोर मोई हुई बोले जब उस समय पे प्रेसिडेंट रहा बौतर्स अब बोले जो का चाहता आउटफुर करे के आईएमएफ के प्रोग्राम कैडेंसी बोले हैगा सामल लिविंग बोले अनफोल्डिंग क्रिटिस en wordt informatie vaak zonder eigen onderzoek aangenomen. Bole janta na jatra onderzoek kare bole joontje bole tra bauta ohi batia bole saban sunatra. Bole ab jaike rakhere santoki brunswijk jelise to bole usap ego swara programma hega bole IMF ke bole usap uitvoer karisega. Bole bauters nakkel nera uitvoer waardoor deswa enem chichakle der hoi gera. Bole je brunswijk or संतोखी ले से देसवा तो बोले उस अपन आईएमएफ प्रोग्राम बोले उस आउटफुर करी से बोले इन से ते खान में ते स्वार प्रोग्राम आउटफुरन और बोले रिस्को रहा उस के दैट से बेर ईस्ट फॉलोइंग द फरकिसिंग नार हाउस सो वर्डन कस्टूर ओम दैट उस जनता लोग के स्वार बसैन करवावत रहा देसवा करे के बके ऊंची बौतस न कर ले रहा बसैन कर ले रहा ओही मारे देसवा सुधरला ते अब बोले ब्रेन Brunswijk, Ronnie Brunswijk, Ronnie Kabel Santokie, je lees ze. Toen ze toch risico lees ze. Maar die janta bole, hem lo ke bole ki chalak na hai, ki uchijua u dekh pawe. Haan, dosto. Bole, we hebben zoiets ook geen eerlijk volk. Bole, daarom stemmen we ze ook. Bole, hega, we gaan nooit onderzoeken als iemand iets zegt. Bole, ze nemen kakkeloos aan. Bouters heeft zelf in het verleden gezegd dat indien hij het IMF-programma uitvoert, hij morgen dan thuis is en dan heeft Chan ook thuis gezet. Maar er moest iets gebeuren, want Akondre Bingo in Wan Olo. Bole deswa hol me jatra. Lekin Bouters uchiwa nagaila deke. Bouters bole jab hum IMF programma kar to bole janta hamme ghare baitha di. Ma janta bole na deke kuch yuwa no dakhra IMF programma hum da deswa endem chichakle dar hoi ge raha. Baki janta na dekh pais ki toh Brunswijk a santokhi chiwa kalera. E baat currency bole hai. Aur bole hai er was geen andra opsi. Bole want hai land sat met veel schulden bole bout karja le raha aur bole regering Brunswijk aur Roroka bole Santoki bole enige regering jo hai ga don successful uitvoer kari se ga yani ki an IMS programma aur bole okar voordeel jo hai ga en nu kan de huidige regering Simonske regering, Auro NPS regering, de vruchten ervan plukken. Bole ab usap oker vruchten plukken kare. Bole volgens de politicus is het ook duidelijk dat regering Simon Rusland meer geld heeft geleend dan regering Santoki. Hij zelf had zich aankomen dat Jennifer Simon een moeilijke regeerperiode tegemoet zou gaan. Aangezien zij weigerde de deskundigheid van buiten, waaronder die hem van de VHP, te accepteren. Cadenzi stelde dat hij voordat hij werd bedankt als adviseur van de staatshoofd al een heleboel plannen op papier had ingediend waarmee hij het staatshoofd zou ondersteunen om haar beleid gemakkelijker uit te voeren. Helaas is daar niets mee gedaan en is hij naar huis gestuurd. Maar ja, de cadentie erbij mee. Bolie zega, toen hem Pinsen herhaal kreeg. Maar jenta.

En een supermooie song. Dus het was een hit, deze film. Zilsla. Toen hem chalte hee, aur aangi ko apna samachar ko lekar. हमारे भौजी लोन बारा जो लोभी करे कटिया ना लगावे के मतलब कारता खेले के भैया जही देखो बैठल ले त्रुफचाल हुए छोपतिया होवे तो कौनची कौनची होवे ऐसे सुरीनाम में भैया क्यूबान बैठ के अपन घर में बहरे मतलब बालकोन में बैठ के और कारता खेले है ओहू सब कारता खेले है और औरतिया बिचारी अपन घरवा में रहा घबरवा में रहा तो ई सब मोई से कारता खेले भैया ये बात है सुरीनाम की हमारी जनता बैठ के कारता खेले है अपन बालकोन में उतरे में भैया कारता खेलते में रो फर्स मास्कर पहिर के घुस गए भैया ना कारतवा खातिन बंदूक फंदूक ले के नानी गईल है और अपन पिस्तौल ले के ई सब के रोफ करी से भैया एगो फिरन देर तक यार के कोई बांध रहा बवोनर फरकलान कि त्वे अंदर ओपे बालकोन सात कार्तन तरवेल से फ्रोसिक इन द वोनिंग बफोन प्लोसिंग स्प्रोंग द इंद्रिंग ओवर द skating and feelings on aur 6000 american dollar leke bhagge bhaiya sona keti eti bhile ke bhagge kariya fit leke new charles burg me aur ghus gaye hain for sochten kriminele maakten golden hals ketting and 6000 american dollar bay de overval raakte niemand natuurlijk gewend mensen natuurlijk nee. Maar is het te bagget heb je op kaarta kheli open gare die van ijzer hè apan tala la karke baithyo bhaiya bhitar mein दीफन ऐसर ताला करके बैठियो या वन तू ना जान सके है कि तू रखिए के कोनो आयल है पोर्ट वाले के मात्र रूफर से भैया कारता भी ना खेल सके अपन घर में चैन से ना रह सके इसी नाम देश के समाचार है हमारे जनता वंतन कैसे बोलिए सरानांगना स्वीती लांड भैया कैसे स्वीती बोलिए बैठ के तू ठीक से करता ना खेल सके भाई अब देखो नेस में चोरी भैले जहाँ पे शोवा लोन मौसी जा है देखे नेस में चोरी भैले भैया कलाइस में कहाँ से चोरी भैले इन बराग भैले है और वहाँ के डायरेक्टर हैगा दीनो डमरू है चार्तन बेरक भी सौंदर बोले पैनलक है और पहले तो रहा उभरन तो रहा भैया नबरंतो अनु काबुले और मिया के बन हुई गए हैं मौनी होंद रहा हाँ भैया मौनी होंद वो तो पेल भागल रहा ब्रासिलिये में कहाँ पे सिपाही खोजत और पकड़ क्योंकि अमेरिका में कि कहाँ बन है भाई उन्हें नहीं कर सके कि फ्रांस में तू जाने कर कहानियाँ बड़ी लंबा चौड़ा है वो बन है जब ले को कर तकसीम छोड़ दे बाकी यहाँ पे ओकर जगह यहाँ पे आई रहेगा दीनू डमरू चातन ब्यूरो खेगा डायरेक्टर फर्नेस जहाँ से वन हुए जाए जाए वहाँ पे स्पोर्ट कम के बोले हैगा पैसुअन रहा स्पोर्ट अकोमेंडाची के बारे में जिसे आलमान ऑन फ्रेंड मैं भैया उतरा बड़का हाल में नुके ना वाक्तर है ना कुछ ना तो हुआ पैसा भला धरियो तेरी सोचो तो यह तो खन बैंक में से तो तू कौन पैसा धरिए खबाओ में के कंट्रोल करेगा क्यों मैं 10 रुपया हैगा तो 3 गो हमार हैगा कि 7 गो बदरई फोके नर ऑनलाइन फन इन ब्राक साल निस De beveiliging werden aangescherpt. De directie zegt volledig mee te werken aan de politieonderzoek en blijft aandringend op de spoedige invoering van een permanente beveiliging. Op dat zonobha, in plaats van op paisua, bank me hua pe tu dhar, ap ose jada kharcha kari kam karta ap hua dharige ko beveiliging jo permanent beveilig kariga. Daarnaast zullen extra maatregelen worden getroffen om herhaling van soortgelijke incidenten. De utra badka neze bhaiya ka hua pe camera na hai, ki camera am dekse के आयल है के ना आयल है फॉल्कन डायरेक्टर ब्लेव द इंसेंट अनवरमिंदर गरिख्त ऑफ हेड फेडर मॉडर्नाइजेशन बस्केरमेंट एडवोन फॉर नेशनल बोले इंदौर तो ये बड़ा शर्म की बात है भाई कि तू पैसा जइए उधरे स्पोर्ट हाल में सौंदर्यवाद वार फॉर एयर खनु बैंक जैन
Het is een bedrijf, mensen. Een bedrijf geld, die hoort namelijk op het bank te zijn. En nu ga je weer geld investeren op een beveiliging. Oké, Hermain Natchalo Salaris, Baro. Zo, Tjoto Hai. Of in plaats van Oehipai Soate, zet rondom een paar camera's. Dan kan je toch beter beveiligen. Op dit gooi ik Aurat, bij je 59-jarige. Rover, bij je geile Aurat, keti ghinchke bhagal hai. Aur geil hai keti bet deech raha. Kaan bole hai go goudsmit ke. Ha, 47-jarige ko Jermijn ke afstemmen me se oke pakraenge wakki bhaiya. Want keti ya abbe na galai raha. Keti ghinchke bhagal hai bhaiya. I Aurat ya bichari sanichar ko overval karat raha. A bichari ko deche karat raha. Lacht ditan su tal raha din ke tu jane admi sute hua. Din ke ta ohi me jai ke i admiya churwa jai ke ओके लूट ली से हमारे जनता अब देखो पीकेई का बोले जानो पीकेई का है तो पीकेई बोले हैगा नूमत रेक्सटाट schijn bedrog in Suriname krijg je gewoon ontslag en een directeur salaris tot je dood. Bam, pre bam. Bole, hepike, bole, hega, Suriname. Bole, rechtsstaat in Suriname. Noem een schijnbedrog. Bole, rechtsstaat na de Swame. Bole, volkens. Bole, iactiviswaka. Bole, brontok. Bole, PL, topper, brontos, omohardjo. Nu moeten zijn opgesloten indien de rechtsstaat inderdaad bestond. En de PG haar werk inderdaad correct deed. Bole, je PG, panka, moeikarati, eremia, somohardje, kabintje. Ban ho jai ke pike bole hai bole oke sam start van boskuld geen kadise abbe u jai ke de ara me chilai chilai batia hai bole hetzelfde geld volgens pike ook voor de al enkele jaren voor vluchtige ex-minister financiën hoofdraad ke bi bole hai bole baki deso bole rek staat na bhaiya ab dekho ego sakra bole melk centrale ke sit hai dat verdachten binnen 6 maanden of weer op vrije voeten zijn bole hai activist bole ex LV minister Permansiu die bole he onder wiens ministerschap er heleboel oneigenlijke praktijken op ministerie van landbouw pe bele bole hoe behere ghume he pike bole una biswas karega ki bole go quick scan bele bole verschillende ministers je noem dat naar zijn zeggen nu na het resultaat niemand zal worden opgesloten. Bole kooi naar ben hoi. Chai quick stand. Chai joon stand. Bole. Bole fingers zullen snijden. Bronto somo harjo. Ama musu bens roto. No no de. Mocht atom pai. Heeft hij een dag gezeten. Nee je krijgt gewoon ontslag. En een directeur salaris tot je dood. Ik er waren Piqué DTV bolis hè. Op Piqué bolle wegens zijn kritische houding tijdens de vorige regeerperiode meerdere malen werd opgesloten. Bandraha, wie het zwaar heeft, zwart heeft, zegent zichzelf. De enige partij die nu niet aan de macht is, is de VHP. Maar iedereen zit daar nu. De NDP, ABOP, NPS, PL. Iedereen zit daar naast die pot. Wanneer iemand van de ene partij wordt opgesloten, weet de andere partij dat iemand van hem ook aan de beurt komt. Op den duur sluit ze niemand op. Iedereen heeft een vinger in de pap. Al dus Piqué, ik er waren mee bole hè, safabat. Dus to chinoa loon bhaiya hu apna khali supermarket hai u sab ke sur jati ke kapda hai banduk hai bhaiya hiya bole se leken om manskapen van een leger hun kleiner gedrag en houding mouwen pakken is ook Chinees vlak bedrukt ze verplaatsen zich in grote groepen meestal bole hega vanuit het basis naar de goudvelden de beveiliging het goudwinningsproces de meesten zijn gewapend vooral met geweren. Verschillende personen uit het binnenland van Suriname maken gewag van die volgende fenomeen. Ik erbaar in mijn minister Sepulchitra is op keer. De minister heb ik onderzoek weer. Maar ik zie nu aan een behoed hebben roofkeren. Ze hebben op een eigen admiddere. Op een goudsconcessie. Jij kan bewakkeren. Er is een video op de sociale media. Op het draaien gegaan. Die gouddelver tekeer gaat tegen de groep Chinezen. Omdat hij geschrokken is van een aantal gewapende buitenlandse mannen. In de buurt van zijn weg in een werkgebied. Oh, Rikker Bari mee ICC baant he. Oh, bole Bebke parlement Ronnie Assembina bole in de nationale assemblee bole he. Toen waren ook gewapende Chinese mannen gezien bij de goudconcessie. De autoriteiten moeten de gemeenschap zo spoedig mogelijk informeren over de verontrustende zaak. Dus toe. Toe, Hamara, deze me bhaiya.
अपरे तो के अपन फैलक खोजे के परिगा चिन वालों बंदूक ले ली सब खड़ा है अपर कौन सेसी जोन है सोना के उ सब अपरे बवाक करे है ओम दास को तू लोग के हुआ बोले जैसे विश्वसवे ना भैया कि उ सब के अब देखो गयाना में ना फेनी सुला में अरबी फेंगो फिन ओई के भैया दो दन ताल अरबी फे फेनी सुला जोन भैला अरबी से 3811 रेडिंग्स फास मार्क प्लास फॉर द वीदर अबो अब समांगे सब बनावे 24 जारी के यूनिक है हुआ पे भैला जहां पे 3811 आदमी अपखलो उतरा आदमी मर गए रहा terwijl de hoofd van de vinder van de overleven vrijwel is verdwenen. Venezuelaanse autoriteiten hebben donderdag een balans bekend gekregen. Waaruit bleek minstens Otra Almi Morel. 10.000 anderen raakten gewoon en wordt nog vermist. Laat zo je toch een keer aardbeving mee. Venezuela mee. Etra doek bij de bijna. Dus de Venezuelse doden aantal is gestegen naar 3811 gobhai. Ye baat hai. Hamare janta. Amerika bhaiya on the scap kari se. VS on the scap and meer dan 600 illegale drone. Rond de WK stadion me bhaiya. Rondom WK stadion me 600 drone. Seven on the scap kari. Amerikaanse autotrein hebben een locatie. Waar wedstrijden van een WK voetbal wordt gespeeld. Meer dan 600 drones on the scap. Volgens de Amerikanen. Bullen zijn alleen in Miami tijdens een wedstrijden 130 drones uit de lucht gehaald of andere wijze onderschept. Bullen de onderschepping maken deel uit de aangescherpte veiligheidsmaatregelen. De Armee Urawe drone, die ik bal denk ik bij Jajena Jaipawe, de Oma's Otra Utalese. 5,5 kilometer rond de speellocatie binnen de zone is vliegverkeer verboden. Koekje lamaai oreke 5,5 kilometer mee. Op een 10,000 voet per. Op een omgereken ongeveer 914 meter पे हमारे जनता तो ये सब बात है हमारे जुन्ने वाले

0: is VAHON Hindustani Radio.
1: एडवोकेटनकांतोर आनंद राम शुद्ध वकालत का काम करता है. जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het VAHON Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
5: De Britse regering gaat sociale media tussen middernacht en 6 uur 's ochtends uitschakelen voor 16- en 17-jarigen. Deze avondklok voor platforms als TikTok, Instagram en YouTube moet in de lente van volgend jaar ingaan. De maatregel is in aanvulling op het al geplande verbod op sociale media voor kinderen onder de 16. De Britse technologieminister wil jongeren hiermee helpen om voldoende te slapen, zich te concentreren op school en meer tijd door te brengen met vrienden en familie. Er is zwaar weeropkomst in Centraal-Europa. Volgens Weer Online ontstaan er vanmiddag stevige buien boven de Franse en Zwitserse Alpen, die daarna als een groot onweerscomplex over het zuiden van Zwitserland en Noord-Italië trekken. Ook het oosten van Frankrijk, Oostenrijk en Zuid-Duitsland is een kans op stevige buien. Het meest heftige weer wordt verwacht in Noord-Italië en rondom het Gardameer, een gebied waar op dit moment veel vakantiegangers verblijven. Een groep van 20 Nederlandse brandweermensen vertrekt naar Spanje om 2 weken mee te helpen bij het bestrijden van de natuurbranden in Catalonië. Ook gaan ze daar leren van de Spaanse brandweer, die al een aantal jaar voorloopt op dit gebied. Ook in Nederland worden de natuurgebieden steeds droger en is de kans op brand groter. En de NS ziet het aantal treinreizen in de daluren toenemen sinds de introductie van de zomerkorting. Zo'n 270.000 mensen hebben de afgelopen maand het zomerabonnement aangeschaft, waarmee ze deze zomer goedkoper kunnen reizen. Het weer, het wordt vanmiddag een zonnige en warme dag. Er kan wat sluierbewolking overtrekken, maar het blijft overal droog. De temperatuur loopt uiteen van 26 graden in het noorden tot 29 graden in het midden. In het zuidoosten kan het 30 tot 31 graden worden. Morgen vooral in het noorden wat meer bewolking, dan ook kans op een bui. Daarna wordt het stap voor stap elke dag iets minder warm.
4: En tot zover het nieuws op VAHON Hindustani Radio.
0: Adverteer nu bij VAHON Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
6: तो साथियों, प्रोग्राम का शुरुआत सदियों से मैं करता आ रहा हूं, वही शिक्षा और सबक से भरा हुआ बयान फ्रॉम द मूवी ललकार 1927 कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी. और हमेशा की तरह श्रोताओं को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी. क्या आज गालो मुस्कुरा लो महफिले सजा लो, क्या जाने कल कोई साथी छूट जाएगा. जीवन के डोर तो बड़ी कमजोर है यारो, ये कब टूट जाएगा, ये कब समाप्त हो जाएगा, ये तो सिर्फ ऊपर वाले को मालूम है. इसलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से यही कहते आ रहे हैं आप सभी से यारो कि हब त्यू नास्त आउत एट लीफ हैं, कंधे से कंधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो, खुद को आगे को बढ़ाना है, देश को भी आगे को बढ़ाना है, कौम को भी आगे को बढ़ाना है. तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुने के कुछ पुराने नगमे, खास करके अगर आप ओथ इज गोल्ड को पसंद करते हैं तो मैं लाया हूँ कुछ नगमे पुराने ज़माने के महान संगीतकार द ग्रेट जयदेव वर्मा जी के कुछ बनाए हुए धुने. और उसके बाद आप सिर्फ नगमे सुनेंगे जिन मूवीज में महान अभिनेता द ग्रेट एक्टर राजेंद्र कुमार जी ने काम किए हैं. बीच में कुछ ज्ञान की बातें भी है, शेर शायरी भी है. तो जरूर प्रोग्राम के सुनते रहना, मजे लेते रहना. रफी साहब जी

0: आए हैं एड फिल्म जिंदगी लता मंगेशकर विद कोरस के साथ मैस्ट्रो महान संगीतकार जोरी डगडेज शंकर जयकिशन के साथ पर। तो हमारे प्रिय प्रिय श्रोताओं सभी नगमे आप सुन चुके हैं फिल्म जिंदगी का, अब आप सुनेंगे कुछ विज्ञापन और कमर्शियल्स। ब्रेक के बाद मिलता हूँ यारो, कहीं जाना मत, जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, क्योंकि आप जब सुनते हैं तो हम लोग भी और जोर तोर से कोशिश करते हैं कुछ सुपरहिट सॉन्ग्स सेलेक्ट कर करके आप सभी को सुनाने के लिए। तो ब्रेक के बाद मिलता हूँ, स्टे ट्यून ऑन, आप ही का तो ये आवाज़ है, जनता का आवाज़ है, फाहुन हिंदुस्तानी रेडियो का आवाज़ है। आफ्टर द ब्रेक
1: प्लस रेडियो सुनाते हैं साफ और स्पष्ट आवाज, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग की राज। आप भी ले द प्लस रेडियो और दूर दूर तक देश के कोने कोने में सुने फाहोन हिंदुस्तानी रेडियो की वाणी, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग आकाशवाणी।
2: हर एक काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 2347। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. De Britse regering gaat sociale media tussen middernacht en 6 uur 's ochtends uitschakelen voor 16- en 17-jarigen. Deze avondklok voor platforms als TikTok, Instagram en YouTube moet in de lente van volgend jaar ingaan. De maatregel is een aanvulling op het al geplande verbod op sociale media voor kinderen onder de 16. De Britse technologieminister wil jongeren hiermee helpen om voldoende te slapen, zich te concentreren op school en meer tijd door te brengen met vrienden en familie. Er is zwaar weeropkomst in Centraal-Europa. Volgens Weer Online ontstaan er vanmiddag stevige buien boven de Franse en Zwitserse Alpen, die daarna als een groot onweerscomplex over het zuiden van Zwitserland en Noord-Italië trekken. Ook het oosten van Frankrijk, Oostenrijk en Zuid-Duitsland is een kans op stevige buien. Het meest heftige weer wordt verwacht in Noord-Italië en rondom het Gardameer, een gebied waar op dit moment veel vakantiegangers verblijven. Een groep van 20 Nederlandse brandweermensen vertrekt naar Spanje om 2 weken mee te helpen bij het bestrijden van de natuurbranden in Catalonië. Ook gaan ze daar leren van de Spaanse brandweer, die al een aantal jaar voorloopt op dit gebied. Ook in Nederland worden de natuurgebieden steeds droger en is de kans op brand groter. En de NS ziet het aantal treinreizen in de daluren toenemen sinds de introductie van de zomerkorting. Zo'n 270.000 mensen hebben de afgelopen maand het zomerabonnement aangeschaft, waarmee ze deze zomer goedkoper kunnen reizen. Het weer, het wordt vanmiddag een zonnige en warme dag. Er kan wat sluierbewolking overtrekken, maar het blijft overal droog. De temperatuur loopt uiteen van 26 graden in het noorden tot 29 graden in het midden. In het zuidoosten kan het 30 tot 31 graden worden. Morgen vooral in het noorden wat meer bewolking, dan ook kans op een bui. Daarna wordt het stap voor stap elke dag iets minder warm.
4: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.